0: বনাই দিয়া জানাই কিনে তারপর রিকিউলেশন আর রিসার্চ লগত এথিক্যাল মানি বলে কইছে।
1: Has recently launched the strategy for artificial intelligence in healthcare for India. The future of AI depends on our collective ability to build ethical and human-centric approach. India is known for pharmacy of the world for its leadership in generic medicines. India's commitment to global health partnership and cooperation was demonstrated during the COVID-19 pandemic through vaccine maitri initiatives under the India supplied 300 million vaccine doses to around 100 countries.
0: ডেপুটি কমিশনার কহিমা বি হিনক পচেম্রা কহিমা ডিস্ট্রিক্ট নিচে সব বস্তিকান্তে সিঙ্গল ইউজ প্লাস্টিক সপর দুবারা মানা লাগাই দিছে। একটা সুপ্রিম কোর্ট অর্ডার আর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস নিচে দি হোম ডিপার্টমেন্ট বা ইডু মাহিনা আগে আদেশ দেওয়া পাশত ডিসিবরা একটা নতুন নোটিফিকেশন ইস্যু করেছে। স্টেট আর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা আগেতে নোটিফিকেশন দিয়া জানাই কিনা ডিসিবরা কোহিমা ডিস্ট্রিক্টে সব বস্তিখান লগতে প্লাস্টিক ক্যারি ব্যাগস, ডিসপসিবল কাটলেরি, থার্মোকল ডেকোরেটিভ মেটেরিয়ালস, ফ্লেক্স ব্যানার্স, র্যাপিং নহলে প্যাকেজ পেকিং ফিল্মস আর দোসরা সিঙ্গল ইউজ প্লাস্টিক আইটেমস কানপর কারাপা মানা করি বলে জানাইছে। নোটিফিকেশন বা কৈছে কি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বটলস লাগা 20 লিটার্স নিচি খান মিটিং সেমিনার আর পাবলিক ফাংশন সময় না চলা বলে পুরা মানা করে দিছে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি IRCS পৰা শ্যামাদৰ ব্রাঞ্চটো অফিচিয়ালি শুরু করে দিছে। এইটো শুরু করে দিয়া অফিসার শ্যামাদৰ দি জাগালে জেনারেল সেক্রেটারি IRCS নাগাল্যান্ড ভি খামোবরা রেড ক্রস লগা হিউম্যানিটেরিয়ান ইনিশিয়েটিভস জানাইছে আর মানুষের লগতে কমিউনিটি সার্ভিস দি অর্গানাইজেশন লগত সামিল করে ভাগ লোবলে মনতাই দিছে। ডেপুটি কমিশনার শ্যামাদৰ আর প্রেসিডেন্ট IRCS শ্যামাদৰ ব্রাঞ্চ জুবাতম চেনব্রা ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ বানাই দিয়া দরকার কথা করেছে। প্রোগ্রাম দিয়ে ব্লাড ডোনেশন সেশন একটা মিলাই রাখিছে আর স্টুডেন্টস, ট্রাইবেল বডিজ, ভিলেজ কাউন্সিলস আর শ্যামাদৰ ব্রাঞ্চ লগা নতুন সিলেক্টেড মেম্বার্স পর যোগ লৈছে। অফিসার দিয়ে কমিউনিটি ফার্স্ট রিসপন্ডার ট্রেনিং ভাগ লওয়ার কারণে রাখিছে। আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন মনব্রা নাগাল্যান্ড লগা কিছুমান এলাকা আর ইটু আশপাশ ডিস্ট্রিক্টস দিয়ে আফ্রিকান সোয়াইন ফিভার ESF লাগা খবর করিয়া পাশতে গাউরি বাহারবা আনিয়া আর লই যা আর গাউরি মাংস বিক্রি করিয়াপুর মানা লাগাই দিছে। ডেপুটি কমিশনার মন উইনি কন্যাকা কৈছে কি জলদি লাগালাগি হওয়া খাতরা বিমার বা গাউরি খান ডাঙর ধামকি দিয়ে আছে আর লগে লগে ইটো রখাই দিবলে গাদামথা বলে দরকার জানাইছে। অর্ডারবা মন ডিস্ট্রিক্টে ডিপার্টমেন্ট অফ এনিমেল হাজবেন্ড্রি আর ভেটেনারি সার্ভিসেস লাগা বিনা ক্লিয়ারেন্স গাউরি খান আনিয়ে আর লই যা বলে মানা আছে। ডিস্ট্রিক্টে ASF সাফা নাহাতাক গাউরি মাংস বিক্রি করিয়াদো মানা করে দিছে। ডিস্ট্রিবার চেকেটস পুলিশ আর ভেটেনারি অফিসিয়ালস লগতে রিস্ট্রিকশনস কারাবরা লাগাই দি বলে জানাইছে আর ভিলেজ অথরিটিস আর মানুখানবরা ইটো নিচিনা পোখার করিয়া আর কমজোর লাগা সিমটমস দেখিলে নহলে আজানাক মরিয়া খান্ডো রিপোর্ট করবলে অনুরোধ করেছে। একই সময় মিজিফিমা সাব ডিভিশনটি এডিশনাল ডেপুটি কমিশনার জেমস সোব্রা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লাগা বিনা অনুমতি বিক্রি করিয়া কারণে গাউরি নামরা বলে মানা করে দিছে। ক্লিয়ারেন্স না দিয়ে আগে দিয়ে ভেরিফিকেশন আর ইন্সপেকশন টু অথরাইজ ভেটেনারি অফিসিয়ালস পর করি বলে আছে। অথরিটিস পর অর্ডার না মানে আখান খিলাফ লিগাল একশন ল বলে খবরদার জানাইছে। খবর শেষতে হেডলাইন্স দুবারা জানাই আছে। ইন্ডিয়া আর ইটালি পর ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বানা বলে মঞ্জুর করেছে। নাগাল্যান্ড পর ইলিয়না AI সুপার কম্পিউটার ক্লাইমেট আর ডিজাস্টার ম্যানেজমেন্ট কারণে লক্ষ্য করেছে। নাগাল্যান্ড বা 68 কোটি টাকা নিশ্চিত নর্থ ইস্টার্ন কাউন্সিল বা 2025-2060 রিসিভ করেছে আর কোহিমা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন বা সিঙ্গল ইউজ প্লাস্টিক ওপর দুবারা মানা লগাই দিছে। ইটোর লগত আজি সামলগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকবি আহিয়া কালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
2: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
3: The act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare and other public services.
2: Let's build a world where stigma has no place.
3: This information is brought to you by Nagaland State AIDS Control Society.